0: দাক্ষিণাত্রি ঋষিকুল্যা নদী তীর বেণী পার্শ্বে ঘঞ্চ বন কুঞ্জ
1: কুঞ্জ কুঞ্জ শোভা পায়ে
0: তীর বেণী পার্শ্বে গহলিয়া বনস্থ সে বনস্থরে শোভা পাউছি অতি সুন্দর দেখা যায়।

0: অজ্ঞান অপরাধ মু জানি না ইয়া মধ্যে আপন অছন্তি মোতে ক্ষমা দিয়ন্তু ঋষি কইলে ক্ষমা দেবি সত মোর গটিয়ে পুয় হজি যাইছি সে পুয়টিকে তু যদি মতে আনি দৌ তাহলে মু তোতে অভিশাপ দেবি না
1: আজ্ঞা আপনকর পুয় তার নাম কোন টিকে কুহন্তু
0: বলে গোবিন্দ গোপাল কৃষ্ণ বর্ষ বার বর্ষ পুয় টিকি দেখিবা পাই কোলাবর্ণ মস্তকরে ময়ূর চন্দ্রিকা হৃদয়রে হার বাঁশর বংশী কটি তটে পীতবস্ত্র পাদরে জুড়ি নূপুর পিন্ধুছি শবর কইলে মু সত্য করি যাচ্ছি এইপরি পুয় যদি কোনসি স্থানরে বনস্তরে মু পায় নিশ্চয় সাত দিন মধ্যে তোমাকে আনি দেবি ঋষি ঠারু বিদায় নেই সুন্দর শবর চালিছি।